আকাশবাণী এফএম রেইনবো মিউজিক্যালি ইয়র্স, তুমি একদা তরেক বারে সেহি গীতা মগাড়াই কে পেনো সাত যাউন ধামেন্টা জালিয়ে সাত সাত যাউন 20 মিনিটা শের ধামেন্টা চো প্রাদেশিক খবর আসতলিও তর ফুডলা সুয়াতের তুমচা খাতির সুন্দর অশে গীত কেউ নেতা অ্যানিমল ইয়া ফিল্মা খাতির রাঘব চৈতন্য হাঁচো স্বর হুয়া ম্যাম।

আকাশবাণী এফএম রেইনবো মিউজিক্যালি ইয়র্স। মগার ইশানো, তুমি ঐকতাত আতা কার্যাবর এক হি ফিল্মসে। আজ ইয়া কার্যাবরী অন্তর্গত আমি ঐকতলি বাহারো কে সপনে ইয়া ফিল্মাতলি গীতা। বাহারো কে সপনে যে 1967 হি ফিল্ম আইলি আনি যাচো নির্মাণ আনি নির্দেশন কেলে নাসির হুসেন হানি। হাতুত মুখেল কলাকার আসলে রাজেশ খন্না আনি আশা পারেখ আনি হাঁচা ব্যতিরিক্ত প্রেমনাথ মদনপুরী তসেচ রাজেন্দ্রনাথ হে কলাকার আসলে হ্যা ফিল্মাত। তরেকার অশি গীতা আইকুয়া হ্যা কার্যাবলীচে। পহিলে গীত আশা ভোসলে আনি উষা মঙ্গেশকর হাঁচা স্বরাত।